শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। বন্দনার এথর কণ্ঠশিল্পী মমতারাণী সাহু, গীতরচনা অলেখ বিশ্বাল।

0: টাকা পয়সা লোকসানোগা আর আমহন দগ্ধনোগা
1: হয় যত দগ্ধনগে
0: সাথে ওড়া হড়ক দগ্ধনোগা দেড় ধাপা কো হানতে নাতে ডাক্তার ঠেন ওয়ান ঠেন আর টাকা পয়সা অবেরথা খরচ গিয়া। তবে এড়ি নাপায় কথা গেলা গালমারা বাড়া কে দগ্তা পুঙ্গি আর পান গুয়া খুড় করে জিবি হড়মো চেতান রে বাড়ি অরসন চেলকা মেনা ওনা বাবদ তে এড়ি চেহারা বিন মেনকে আড়ি নাপায় কথা বিন মেনকে ওনা খাতির তে আলে পাহটা খন এড়ি গেলে সারহার বিনা মা জোহার গে
1: আলিন হ আলে পাঁচটা খন জোহার।
0: পুঙ্গি আর সিগারেট রিয়া জিবি হড়মো রে বাড়ি অরসং বাবদ তে গাপাল মারা পে আঞ্জম কে ডাক্তার ঘাসিরাম মুর্মু তিকিন সালা নিতু দো আর মিটি সেরে আঞ্জম পে সেরে নাকা কো ভীমচরণ টুডু আর সাঁতেন কো।

5.2 ঘনফুট রয়েছে। জলভণ্ডারর 7টি গেট দেই বন্যা জল নিষ্কাশন করা যাচ্ছে। লগাণ বর্ষা যোগুঁ নবরঙ্গপুর জিলাস্থিত ইন্দ্রাবতী জলভণ্ডারর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এবে জলস্তর 640 মিটর রয়েছে বেড়ে 640.5 মিটরে পৌঁছিবা পরে গেট খোলা যাওয়া নিষ্পত্তি হয়েছে। প্রাক প্রস্তুতি স্বরূপ আজ 7টি গেট মধ্যে পরীক্ষামূলক ভাবে 40 মিনিট পাই 4 নম্বর গেট খোলা যাইথিলা। আপন মানে আঞ্চলিক সংবাদ শুনুছন্তি আকাশবাণীর কটক কেন্দ্রর। পুরী শ্রীমন্দিরে আসন্তাকালি ভাদ্রব কৃষ্ণ অষ্টমী তিথিরে কৃষ্ণ জন্মনীতি অনুষ্ঠিত হব। এই তিথিরে প্রভু শ্রীকৃষ্ণ ধরাবতরণ করিবার পরম্পরাকু অনুকরণ করি শ্রীমন্দিরে স্বতন্ত্র নীতিকান্তি হব। বিশেষ করে শ্রীকৃষ্ণ জন্মনীতি বিধি অনুসারে শ্রীমন্দিরে সন্ধ্যাধূপ শেষ হওয়া পরে